0: সামনে কে কাটা বাইরে আইতে না বুঝি আয় এ আয় আল সামনে
1: ভয়টা ভাই
0: আমি পারিও দিকাছে খালকো
2: পয়সা